0: আই
1: কি বো
0: আই
1: কি আই
0: আই
1: কি তা কে আই নাকি
2: জাস্ট আই
1: ভালো ভালো
2: ব্রেক
1: করতে হবে
0: ভালো না কে আই আই হেট ইউ